0: বাতসালিয়া পোখারা ক্লিনিক, নিউ রোড পোখারা, ফার্টিলিটি হোপ লাইন 01-597-0611।
1: বাজে দেখি নাতি সম্মা পাইনা মাইলে কুনে খোট, তেসাইলে বনে জস্তো গহনা কিন্ন জাহাই রুপাকো।
2: টাইম চেক।
3: এতি বেলা পূর্বাহ্নকো 11 বাজেকো ছ।
4: यस टाइम चेक का प्रायोजक रूपाकोट ज्योति सुन चाँदी दुकान महेन्द्र पुल पोखरा।
5: किन्नुस अब ढुक्कले सुन का गहना, गए अब रसायन केडियम राख्ने समय।